0: ডিস্টেন্স নিস্তং এসু সাবধুনে গমগরে সে গ্যাপ প্যাং হাউস লিস্টিং দুনা হাউস লিস্টিং অপারেশন ইয়ানে গ্রোং এ মিং চুকচা দুনা গ্রোং রে নরে সি চাইন গমগে গ্যাপ প্যাং মিসিস পাউন নাং নাং আ ইয়ং মোবাসং জাগমা চোগা দুনলা ইয়ানে মাই চুবদুনে কানা সুমচু সক্ষিক চুকপা সেলফ এনুমেরেশন পোর্টাল ইস সরিকা রাং এ মিং চুকপাং এন চাইন দ্যাং নাং এ নাঙ্গোস ইয়া ইয়ং চিগিস রঙে নঙে মিস্টিস না নঙে মিং চুকপাং এন চাইন ইতু বাজার মোবাইল নম্বর চিগি কা নং চিক চে লগ ইন বাং এন চাইন ইয়ং দির গ্যাপনা মিস্টিস পন খুন্তং নাং নাং আয়ং সে ইয়ান্তেস কাংখানি ছোরপু সাহি দুগাল তা চাইন ইয়ং গাসু জিগিস পোর্টাল ইস্টোলিকা অনলাইন মিং মচুকপা ইয়া মিস্টিস মাবায়ত না মিস্টিস পন খুন্তেস জানা ওয়াক্স বিকা মিস্টিস বাসে মিং চুক চাইন গাও জুনি চিগি কানা জুনি সুমচু সপ্পা ডুল চাইন মিস্টিস পন লাগা গভর্নমেন্ট আইডি না অ্যাপয়েন্টিং লেটার ইয়ং চাইন স্নাঙ্গা জাক পাজাত রঙে নাং নাথা সে ছোরন সাহি তাং চাও খাক চানেন ইয়ং মিস্টিস পাউনি টিসুন লাং সহি জবাব তাঁচা গাউস বসে খেরচিন নাতির গেরচিত পু ইয়ার গেসি রোল্লা দেয়ার সি মিস্টিস পু ডিজিটাল টেকনিক কোলে মাল্লা কেউ চাইন মিস্টিস নিস্তং ইস্যু শব্দন
1: রঙি বিজনেস উন লাস্কে তং মিফিয়া লেনচিক আকাশবাণী রক্স ইয়ান্তি চোলেন লোকাল ইন ইয়াফাইলি থকে কাইন আকাশবাণী স্তানচাইন কাস্টমার উনসাক পিলে পিস কাপস মামু দারেনায়ন্তেস নং ইয়া দফতর ইয়া হাটি কাজুক সেনং বাং ইয়ান চাইন আকাশবাণী গা কেন্দ্র চিকিকা এডভার্টাইজমেন্ট বুকিং আকাশবাণী লোকসো চ্যানেল উনিকা এডভার্টাইজমেন্ট তাঁচাও সামু দোনা রিং ইন সেয়ত বুকিং বেফিয়া কল বাজাত 8700014242 কা
2: আপনি বিজনেস কো বড়ানে কে লিয়ে লিজিয়ে আকাশবাণী কা সহযোগ আর দিজিয়ে উসে বুলন্দিও কে পঙ্খ
3: আপকা বিজনেস লোকাল হ্যায় ইয়া রাষ্ট্রীয় আকাশবাণী দেতি হ্যায় উপভোক্তাওঁ তক পৌঁছনে কা হর বিকল্প
2: আর আব তো আপ ঘর দফতর ইয়া দোকান পর ব্যাঠে ব্যাঠে কর সকতে হ্যায় আকাশবাণী কে কিসি ভি কেন্দ্র কে লিয়ে বিজ্ঞাপনো কি বুকিং
3: আকাশবাণী কে বিভিন্ন চ্যানেলো পর বিজ্ঞাপন দেনা সুলভ আর সস্তা
2: বুকিং হে তো সম্পর্ক করে 8700014242 পর
3: 8700014242 सुनो ना
2: हाँ?
3: सोच रहा हूँ अपना बिजनेस क्यों ना बढ़ा लूँ
2: तो रोका किसने है हाँ?
3: रोका तो किसी ने नहीं पर समझ नहीं आ रहा कि मदद किससे मांगूं
2: मुझसे
3: तुमसे तो अच्छा बताओ फिर
2: आकाशवाणी है ना मैंने सुना है उसका नेटवर्क देश भर में फैला है
3: पर उससे मेरा क्या फायदा
2: देखो फायदा है जिस शहर में चाहो विज्ञापन की मदद से उपभोक्ताओं तक पहुंच जाओ
3: पर अब ये भी तो बता दो कि आकाशवाणी से संपर्क कैसे करूं?
2: बहुत आसान है मैं बताती हूँ नंबर नोट करो 8700014242
3: ओ 8700014242 लो अभी फोन लगाता हूँ 8700014242 पर
4: এলুমিস বনিনুহ ইনসানি রুখস বচাইন হজরত আলী মুর্তজা আলাইহিস সালাম

কিউকি শুনছে না খুব আয়ং বাহের স্কিল উইল চিজরে লাশিক বাল চাষ মাল চাষ তা ওদো মাল চাষ পেন ফাল্লা খুঁয়া মতলব ইকোনমিক্যাল হামেশা খুঁ ডিপেন্ডেন্ট লুসিন চুক পায় তা এটা মাকপে কিন না ইয়ারাং আতে কিন না তো মতলব ওদে বাজে কা মতলব হর জো বি মতলব খুঁই কাজ আতি ছানে জুলুম ছানে ওদে বাজে কা সোসিন চু আত মিশন শক্তি মকসদ পুখরাং দে আইন চু কি বোমো নন ইকোনমিক্যাল স্কিল সি থ্রু খুঁয়া আফলিপ চি বুক এম্পাওয়ার বুক খুঁয়া মতলব চি সক চাপ তুক ট্রেনিং চি তাং তুক ক্যাপাসিটি বিল্ডিং বুক খুঁ নিজের খান চি চকশিয়া ওদে এলাবা ইয়ং মিশন শক্তি অনুগাতি ওয়ান স্টপ সেন্টার জিন চু ইয়ং সিয়াং ইয়োদে আতা ওদে অনুগাতি বোমো সাকা গাছক কাসুমিন না আইন না বাহেল লাইন না কার খুঁ নিকো জুলুম ছেন কোতো ইয়োদ না ইয়া নাং খাংবা মিছান স্পিস পেরে ইয়োদ না ইয়া মতলব গাছক প্রবলেম চি চাহে খুব ফিজিক্যাল ভাইলেন্স ইয়োদ না ইমোশনাল মেন্টাল গাছক ভাইলেন্স কোতো ইয়োদ না ওদে অনুক বোমো সংসে খুঁতি ইস্যু নুন ওদে অনুক স্টাফ অফ কোতো ইয়োতিন চুজুয়া চাহে মতলব হেলা সোশ্যাল ওয়ার্কার জের না ইয়া সাইকোলজিস্ট জের না ওদো নিছান পেসং সে কোন স্কুল থেকে ইস্যু সাক জাক পাঞ্জান চিন চুয়া আপ এক চিজ দু হয় ইয়োতিন চুকি ওয়ান স্টপ সেন্টার জের খান পে আনু কি খং নি জের খান ইস পেরা ওদে আনু কনফিডেন্সিয়াল লুশিন চুক পায় নাকি খুন তাং নিস্কের কিল্লা চা লুশিন চুক দে লাওয়া ইয়াং আতং বোমো সাক স্কিম দাসন গাতি ইয়ারে জে শু কি LRLM zare to Ladakh Rural Livelihood Mission ta de ang nong main nga ches las puchi ka ba chbala nga ches ane sai ka ba dak san nga ze sela ki ane sai ka ek to khong economical nga tang dependent ut pana har chis nga tang inferiority zar na ya zulum chis zar na nga te ek to de waje ka sung sung kyunki nga tang har chis fi nga tang matlab nga tang depend ut chin chuk pa yang chi ka mena তো আপ এলার এল এম ইয়ং মাকসাদ চিন চুক মানে কি আনে নন ইকোনমিক্যালি খুঁ আফলিপ বুক খুঁ ক্যাপাসিটি বিল্ডিং বুক হার চিজ খুঁ সব তুক জার চেক চুকশিক তো দিয়াং নুয়া চেস আমা ছোকস পাজেন চিং আতি এস এস জি মেম্বার মিজে বাত ওদনি গ্রুপ সব চোসেং আছিস খোয়া আর এফ তাঁসে সি এফ তাঁসে ওদনি ওদনি সে খোয়া হার চিস হার গা চোস ট্রেনিং চুর গোসাদ না চাহে আতি কারগিল্লার গোসাদ না ফিস্তার গোসাদ না মতলব ওদনি গা খোয়া ক্যাপাসিটি বিল্ডিং বাজুয়া তো উসকে আলাবা ইয়াং আতি বোমো সাকা কোতো জেন না স্পেশাল লিং আতি লাদা ডালসা জেন চোদে আজুয়া ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি জেন চেক ওদে খাস তোর পে বোমো সাকা চি উন চিন জবা না আগর না আ গজুক মাসলে ছে দা গজুক মাসলে গো না সাইকিয়াটি মাসলে গো না ইয়া মতলব মা খুন ইস গজুক কে শিখ হেলা কোর্ট এন তান তু কোতো সাম না ওদে তরফ সে খুঁ ওয়াকিল ফ্রি আথোপ চিন চুক দুইন চুকি খুঁ মতলব এক দরখাস শিখ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পানলা খের পর গোসিন চুজুয়া দেখেন খুঁ এক রুপে খুঁ খরচা মেকপা খুঁ নিস খুঁ ওয়াকিল চি তান চিন চুক মেন না আতি মোস্ট লিজে বাদ দেহলা কি কে শিখ তান কোতো তান মানে ওয়াকিল ফিস পুখুরি আং নু মানা ইয়া লেট ফালান ফিস তান জেরে তো দাকসান নাতি ওদো আইন সুচু কি আগা সুকাস কে শি আগা গাজু খুই কা মাসলে কোতো হেলাঙা কে শিখ তাং তো কোতো সামনা তো খুঁ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অ্যাপ্রোচ বাস ওদে দরখাস্ত তাং সে রাঙে কেস পু ফ্রি অফ কোস্ট টুল বাইন চিন সুচুয়া ওদে এলাওয়া নাতি ডোমেস্টিক ভাইলেন্স একট আং ইয়োচুয়া তো মতলব চাহে ডোমেস্টিক ভাইলেন্স একট ইয়ারং দাখান গাজ ওয়ান স্টপ সেন্টার খুয়ে তারা ওদে আং সংসে গাজ কেস তাং চিন জেরে তাং না ইয়া ইয়ারং ডাইরেক্ট কোর্ট আং সংসে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পানলা অ্যাপ্রোচ বাসে খুঁ নিজেন তাং ওয়াকিল চি হায়ার বানা ওদে থ্রু গাতেস মতলব PWDB একট 2005 ওদে আন্ডার মাতেস মতলব এখো বাইন চিন চুক পাই কেস স্টুল বাইন চিন চুক আপ ডোমেস্টিক ভাইলেন্স একটি ওদে কেস পুল গান ইন স্টুল চিন সোনে জিস পে গা না আনু জাতিক ছেন জুলুম চি ছেন আপ তা দুসরি বাকসুন বাখানি আনে গি সাফিয়া মেন চুক পায় দু হর কিসি কে লেন চুক চাহে দাকসান ফর এক্সাম্পল তা মতলব বাহেরি ফিস তে আগার ফর তাঙাতি দিন না মেদ মতলব মেদ দেহা তাহা লেকিন লিভিং রিলেশনশিপ জের খান পো মেনা জেসে কি এক ছাত কি নিচে দো ইনসান এক সাথ দুয়ে চাহে আতেক নামে গিন না ইয়া পার্টনারশি গিন না ইয়া মতলব বেহেন বাই গিন না তো গাজুক শেখ হয়ে গিন নগো তো PWDV একটি তাহেত খোঁজ খুরি মতলব কেস পো আর মতলব তাং মাইয়ান চিন চুক পাজুয়া ওদের তাহেত মতলব দিনে অনুন চুকি এক ছাত কে নিচে আগার দো দো চিস নিয়ম্বু মতলব দো ইনসান নিয়ম্বু দুঃখ ওর চিকচিক পিকা জুলুম ছেনো চিকচিক পো জুলুম বেনিয় আব জুলুম বাখানি খিলাফ খাতে দি কেস পো স্টুল বাইয়ান চিন চুক জুয়া আগার কিসি কা ইয়াং তায়াং ফর এক্সাম্পল তারদুং সে মারপিট ছেন তো ওদের আঙাতেস পুলিশ উমেন পুলিশ স্টেশন লাসং সে আঙাতেস ওদের খিলাফ এফআইআর তাং বাংয়ান ছিন তাং আতে এফআইআর যেমন আঙাতে মার চোখপেক বাসে স্টেন দুঃখ পাহালে জিসমেক বাসে মানা তা বুমেক বাসে না কোর্ট না পুলিশে চেকার তাং আজের খান চে চোখ বাসে আগার মানা জুলুম পুখরাং ছেন কত ইয়োদ না না না চুপচাতে দুঃখচাস পুখরাং আতি আং মানা ছগো জুলুম চিং আতে সাং মতলব সহি বাসে দুঃখ সিন সুজুয়া তো দোনো নি হাগো ইয়োচ্ছা

মিডিয়াম ওয়েকা দিও আকাশবাণী কারগিলিন ওয়াসফু তুসত উর্দুন্না মিলের গিছিং ছেন্দুক কাসাতা আকাশবাণী শ্রীনগর কানা উর্দিয়ানু খবরুন্না তফসিরান রিলেবেত রিলেলা ডাংবাজাত।